0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 25শে ভাদ্র, 26শে রবিউল আউয়াল, 9ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বন্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা সহ 12টি দেশ। এবং দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি টোয়েন্টির সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এদিকে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু রোগ সারাতে কোনো নির্দিষ্ট ওষুধ কিংবা টিকা না থাকায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার কোনো বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরো শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বা মৌসুম সবচেয়ে বেশি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। ফলে দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত নয় জন মারা গেছেন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন 1,571 জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলছেন, ডেঙ্গু রোগ ছড়াতে কিংবা প্রতিরোধে নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
3: আসলে এটা তো কোনো এরকম কোনো প্রতিকার নাই, কারণ যেহেতু এর কোনো ভ্যাকসিন নাই এই ডেঙ্গুর, কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের যে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাতে কিন্তু 99% রোগী কিন্তু সেরে ওঠে। ডেঙ্গুতে গ্লোবালি মৃত্যুর হার বৈশ্বিকভাবে 1% মধ্যে, আর বাংলাদেশে কিন্তু এই মৃত্যুর হারটি আরো কম। আমাদের ডেটা যেটা দেখায় যে আমাদের সাধারণত 0.3 থেকে 0.6 এর মধ্যে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে মৃত্যু হার, যে কারণে আতঙ্কিত হওয়ার আসলে এরকম কিছু নাই। 0.3 থেকে যে 0.6% যে একটা মৃত্যুর হার আছে, এর মধ্যে তো আমরা যে কেউ পড়ে যেতে পারি। এই কারণেই আমাদের কিন্তু ডেঙ্গুর ব্যাপারে এতখানি সচেতনতা।
2: বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ আব্দুল হাদি খান ডেঙ্গু হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এডিস মশার বংশবৃদ্ধি রোধে এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরো বলেন,
3: তাকে হয় কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে অথবা যদি ব্যক্তিগত কোনো প্রাইভেট ফিজিশিয়ানের কাছেও যায়, কিন্তু তাকে যেতে হবে। এটা কেন যেতে হবে, কারণ তাকে অসুখটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যে আমি যে সন্দেহ করছি অথবা এখন ডেঙ্গু মৌসুম চলছে, আমার অসুখটা ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু হয়নি। মশা বংশ বিস্তার করছে কিভাবে, সেই একটা কোনো বদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সেখানে সে ডিমটা পারছে এবং টলটলে পানি, এই পানিগুলো সাধারণত কোন সব জায়গাতে জমা হয়, যেমন ফুলদানি, টব, ফেলে রাখা টায়ার, ফেলে রাখা পরিত্যক্ত ক্যান, সেই বালতির মধ্যে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায়। আমরা যদি আমাদের নিয়মিত ভাবে আমরা যদি এটা পরিষ্কার করি, অর্থাৎ এই জায়গাগুলোতে পানি জমতে সুযোগ না দিই, তাহলে কিন্তু আমরা ওর যে চেইনটা বংশ বিস্তার ওটাকে কিন্তু কেটে দিলাম।
2: এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সচেতনতামূলক র্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং এবং উঠুন বৈঠক সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
0: বিদ্যমান সম্পর্ক আরো জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার স্বরে সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির 12 সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের উপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। গতকাল জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য বাঁধনের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
4: একজন জুলাই যোদ্ধার উপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, আই হ্যাভ স্পোকেন টু দ্য ফরেন সেক্রেটারি।